0: Μεράπα να όμνη να ραντσίσος του.
1: Μεράπα να όμνη να ραντσίσος. Με το πίτσα καναρίου με να πάνε να κάνω λίγο χαντάρα.
2: Ιντου.
1: Μαγασίτα καναρίου με να
0: Μαγκασίτα καναρικού.
1: Ναι, την αδίτια φατφούτ.
0: Α, τε κουπατάνα να γεύνανε φατφούτς ρε τσάνε, α.
1: Αγκασκαΐρ.
0: Εν τούπ κίνα νηρατσίτ.
1: Νηρανή, τα φαμά.
0: Τα φαμά.
1: Λεπτήρ. Α. Ατρούτσαωνα για το τσάνο, σιγουμπιέντες. Μπα αφακαπίνα ρε.
0: Εν τούπ κάπακαπίνα ρε.
1: Νηρανή, τεδέλ.
0: Τεδέλ.
1: Ουέ, ουλνα μιάβα.
0: Ulna miava ke nau.
1: Ulna miava. Ite atul chawan rom ni refereta.
2: Sot.
0: Mangi si ite katuk.
1: Ite atul chawan di itfava kretum ni selen mama sari sim pastura sende wane Thomas.
0: Iba mi makuma na sor sario e. Sai falasa mi chines.
1: Mete falasa mali riva ndawande.
0: Brasu e. Brasu e.
1: Wana e wanta famare itaku. Ite brasu ndawana rio.
0: So changing to you want to diminish your dresses and add tap transferati caeto, magazine canoa chams, I don't tea, Maraipi Falinaiti
2: Maraipi Falino
3: Maraipi Falino
2: in the Arab Minaran,
0: Mirab Minaran, so stook.
3: The Arab and Romana can call me Naran, so stook.
2: Yeah, is only say.
0: Te kupatana na wanye nitsina na vuotra rehetra tonga soto.
3: Yentok. Sotra mitsay kupatana na manokana izay fa
0: dia.
3: Petaka izahay no mandefa ity radio ity ety atina ny vohitra ety. Isaora anareo mpiaramona rehetra miaino izany radio fifilazantsara izany. Ampiao ny radio fifilazantsara zahay eto izoko menja fa maro ireo maheno miafatra dia maneho fisaorana misaotra amin'ny firaritsohan'ny mpiaramonina rehetra dia kopa-tanana ho antsika rehetra etiatina ny vohitra tevoninkazo amboronomby a ile tsara fandry iny a fa dia mafinaritra ny fenona ny radio atsika.
0: Dia mankasitraka anareo koa izahay.
3: Entoko. Loa hevitsika moa dia hoe mbola mitory ny filazantsara dia soa satra amin'izao dia voray ireo point
0: anakidimy
3: izay voalaza ny ray aman-dreny fa dia misaotra betsaka amin'izany fampianarana izany
2: fa
3: ijesosy anao sy miakomonanao
2: dia misaotra indrindra reto
3: angataka hira ny mpira fifoazana matoki azy
0: familo a matoki azy
3: mpira fifoazana family firaisakina sy an'ny tanora masina itosy a ny fiainana ny tany atolotra ho antsika mpiain'ny radio fifilazantsara rehetra indrindra ireo izay tafiditra teo misaotra fa voaray ny afatra tompoko fa tsika sakaiza tsy akanavaka izany teo an'ny dada sy mamako ao atsimy be voninkazo ho an'ny mpira fifoazana rehetra mankasitraka tompoko amin'ny fandraisana
0: misaotra indrindra tompoko ia misaotra be dia be tompoko ta in'i jesosy a
3: entoko